নমস্কার, আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটার কিলোহার্জ 1233 কচ অনুষ্ঠান নিনি হুরাং প্রচার ডংটো নাথেম টুংনি মডরংনা আনি কান চিকনি নমস্কার আর হাপাক ভরা পেলাম মান্নি হাউটো অকত্তাই মনপিনি 6:30 আর 40 সেকেন্ড তিনি বুধবার মে মাসিনী 20 তারিখ আর জ্যৈষ্ঠ

পাঁচনি পাঁচ দিন নিং নিনি হুরাং অনুষ্ঠান আরম্ভ রেক্ত ইয় পেলেম করসারি দিয়া করসারিয়া দংজু জি মরদ রং ভাবায়া অরং জীবনে কোনো পিদান কাম রেকচাত ওয়ানি মানিয়া দংজু অরং জীবনে কোনো পিদান কাম রেকনানা চেষ্টা রেকচাত ই করসারিয় বাক্ট্রামং আলবার্ট আইনস্টাইনা শ্রোতারং অনুষ্ঠানে ফই আগৈ লিতং তিনি প্রথমে নাথেমনা হাউত জিবেস কোচ আর সার দেবী কোচ নি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংযুগ নানা চাইনং আর নাথেলাম শ্রোতারং দংযুগ নীলিমা বিকাশ পূরব প্রতিমা আর বিজেতা কোচ

তাই অনুষ্ঠানে আপারং নাথেমনা মান্না নিতুল কোচ আর ওয়ানি দল নি হুরাঙে গেছে চাই চাই সারিয়া দংজো ওই হাককে সং মান দায়নি আর নাথেমনা লামি সতারং দংজো অভিজিৎ যুগল চম্পা শিবম কুনিকা আরও ঝর্ণা কোচ

তাই হুকাং আপারং না থেমনা মান্না দেবিকা রানী কো জুনি হুরাঙে গেসে চাই চাই সারিয়া দং যোগ রং জুলি ফাইহা আর না থেমনা লাম শ্রোতারং দং যোগ ত্রিনয় ডিম্পি সুলেখা বৃহৎ টোমাল আরো কীর্তি কোচ।

তাই আপারং না নাথেম না হাউতু গ্রহণ কোস্তানি হুরাঙে গেছে চাই চাই সারিয়া দোংযোগ মুকনা মানযোগ জমা ইয়াং আর নাথে নালাম শ্রতারং দোংযোগ ব্রজেন আশিস মহেশ উনিমা সুলক্ষণা আরো দুহিতা কোচ।

নিনি হুরাং অনুষ্ঠান নি অকদ্ব হরি ফুই যোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপারুম দবংনি কর হাউই মুং ইয়েন টান যোগ স্বপ্নান নমস্কার ইয়া অল ইন্ডিয়া রেডিও চূড়া।

আগত ফিল্ম গীত সিমান খনাসনা মানেহন বিকি আর বিকি জোস আর সুয়েটা পণ্ডিত নিয়ে রঙবাগি আর গিরাম বাসানি হিন্দি ফিল্ম গীতা হোক আমাতানি সময় বনাসি হ্যাঁ দাও দেখতে জামানো ছেদ বাজিও হিন্দি খবর ছেদ বাজি মিচিব ইংলিশ খবর দিল্লি স্টেশনে করে লেখা আঙ্গিন ছেদ বাজি মি খোলাচু সগ্র সালার মাদুকনি ইংলিশ খবর সিমান শিলং স্টেশনে বাতাস খানি খনাসনা মানগিন ইয়ান আকাশবাণী চূড়া।

0: খাতুং নাবা ইয়া হার্ট ডিজিজ সংখ বংটা গতা মানামু
1: ওয়ে ওয়ে
0: ওয়া দিয়ান কতা
1: স্পেশালি এন্ডোকার্ডাইটিস ফাংগান বেন রাংকো বা আউনা নাঙা ছাংসাউনা নাঙা আরো বারাংকো ফাংগান সুজুনা নাঙা মেনো বারাংকো সুজুং গিজা আপসান কোন গান ফিল ফ্লো ওদে ফাংগাল ইনফেকশনস স্কিনি বা বেন নি ফাই রাংকো ওকনাল থুয়া আরো ফাংগান জকসুয়ের টয়লেট আনি জামান বা খাফালে আনি জামান জকসুনা নাঙা আরো ইয়া জকসুয়ানি রাংকোরা স্কুল রাওনা কিংকিংান এম্পাসাইজ কাইনজো স্কিল আহা বিচার মাইকে চাকসু না যে তকদে পাংবাতা সাবি চিরাঙ্ক যে চাকসুয়া চিবাত ছাম্পিং না মানা যে খাই কলেরা টাইফয়েড ডায়রিয়া রাখাপারাঙ্ক বা ছাম্পিং না মানা পাংবাতা মাগ পারাঙান বিছা ডায়রিয়া বানা হাওদে বা ওক খাত্তা হাওদে ওয়া বিছাগো দাংথাপে মেম না গবন বিছাগো মেম না ডায়রিয়া কো সাত না মানা গবন বিছাগো নিমন চাকসুয়ে মেম সা ওয়ান খুসমা রাতানি মৌসুম বাতে মে এসারাং খুসমা রাতো মে এসারাং বাংবা তান আপসান রেজর ছি বা আপসান ব্লেড ছি রাতানিকো রান্থা খাতনা কো এবার দিকে রাখবা রান্থানিকো খাতনা নামজামাই নবা ইয়ার দিকে রাখানি ছি বা এইচ আই ভি রাখো বা পাতাত না বাতনা ওয়া এইচ আই ভি দোগোপা মানডে খুসমাং রাতা ওদে বা ব্লেড ছি আপসান ছিলা সাকবেন মানডে বা রাতা ওদে ওয়া বা মাতনা গতা মানগেন আর উন বাক্সানা ওয়া ব্লেড রাংকো বিশং স্টেরিলাইজ খাদ ওদে বা রেজো রাংকো স্টেরিলাইজ খাদ যাও ওদে ফাঙ্গাল ইনফেকশন রাংকো বা মাতনা আলথুয়া
0: ইয়ারা মঙ্গবেন মিয়া সঞ্জি বাসা কবরে দিকি পার্সোনাল রেজোর কবে জাকালে আর মু ও ওয়ারাং আরা মা ওয়ারাং বা স্টেরিলাইজ টিকানা নাঙ্গা এমা
1: ওয়ারাং বা ওয়ে স্টেরিলাইজ খাদ নাঙ্গা মেনু বা দিকে দংরুক রকা ওদে ব্যাকটেরিয়া রাংবান গ্রো তোকনা মানগেন আর ফাঙ্গাল রাংবো নিমেন উখোবান রাইস দে রংথালে দে রাখি এমন নাম্বারটা আরুন বাক্সানা বিড়ি সাদা রঙা নিরং বা নামগি চাকপ্পা পেওয়াল ওয়ারাংকো বা রংজাও নাম্মা মাইনবা উকু রঙা নিচি লাং ক্যান্সার বা ওরাল ক্যান্সার ব্রঙ্কাইটিস রংকো বা মাতনাল থুয়া আরো উনি রঙ্গপ্পা নাসান ওয়ারা ওজাওয়া দিবা যে আর উনি সেফাঙ্গো দোঙেয়া উগপা রাংনাবা সাবিসি রংকো মাতনাল থুয়া উনিমন সিগারেট রংকো রঙা নিচি নাকবা রংকো সাবিসি রংকো পাতা চানা গতা রংজাও
0: নাম্বারটা সিগারেট রঙ্গি চাকপ্পা রাংনাবা
1: মেন্টাল প্রবলেম সঙ্গে মানজাওয়া বা কিসুকনি আনসেহানি রং দোগেন কিসুকনি আনসেহানিকে মানজা ওদে অটোমেটিক্যালি নাকি ফিজিক্যাল হেলথ রং বা নামজাওনি মন কিসুকনি আনসে মাজোকানিকে বা নামনা তাকে সুগাগত থুসিনা না মৌসুম বাতে সঙ্গো দোকান জাকোপ বা জুথা রাং গান্না নেকা এবার ফাংলান গান্না না মেনবা হুকাম ইনফেস্টেশন কো এলনা গতা আর যে এরিয়া বা হুকাম দোয়া ওদে মাদকাউনিমন উখো ছাম্পেং না গতদে জাকোপ কো কানো নাম্বাতা আর মৌসুম বাতে ডায়াবেটিস পেশেন্ট বা সুগার পেশেন্ট রং আন্থাং আরামকো সুমসাকনা নামবাতা মাইনোবা মিশং দে আন্থাং ছাংসা মিশংনি যা ও ফারি আহদে ওয়া ফারি আরা সুগার দোয়ানি গমন নামনা আলথুজা নামনা গতা উনিগমন বিশং হাঁথাঙানি জারাংখো নামে সিমসাকনা না আর মৌসুম বাতে ছি রঙানিও পাংবাতা মান্ডে রাঙান ফিল্টার খাহাও দে জংশিয়ানে ছানছিয়া আর ছি রাংকোবা রুতে রঙজা উনিগমন ফিল্টার খাওয়া বাক্সা বা ছি করতে রঙনা নাঙা যে রকদে জংরাং ছি গাগেন পাংবাতা সাবিশি রাংকো ইয়া ছি রুতে রঙ্গি জানি ছি মাতনা যে খাই টাইফয়েড ডায়রিয়া কলেরা দাখাপা রাংকো ওয়া পাংবাতিয়া ডিজিজ রাংকো দে ছাপে না গাদে ছি রুতে রঙা ছিবা মাতনা
0: আচ্ছা ডক্টর না এখন তিসে থাল দাপনাস কেছি না ইয়ে হুকুম খাওয়া গানা গমু ইয়ারা নাশিয়া ইয়া চাপারা সুমোতান চাকপ বা সেন্ডাল গান জাগেন সুমোদে বুতে নাপা নেগানা বরে দিকে চাপা বিগল দিয়ে মাইপা গতে নাপনা গতে মানে আমি জোমারা মা মাই মাই কুম কুসুং ইয়া
2: আঙা ইয়া নিগে মন চিসে থালাত না স্কিং আ হুকুরাম হুকুরাম চাপা কো বা আন্তনি ফারি রাং চুনা মাতা রাং নংগে চমোদে বা হুকুরামনি খুসকারা বিসং কে মুবা নাপনা গতে মানা আর বওয়ারাং আন্তনি স্কিন গতে নাপাং না গতে মানা আর হুকুরামাঙ্গারা রোগপা চোংরাং ওঙা হাইদা মিটার সরাং বাতনা বা দোঙা হুকুরামাঙ্গারা আন্তনি বে নেগা চিনা বা হুকুরাম সান্দে ওঞ্জা নাগে এসকারিস বা রাউন্ড ওয়ার্ম বা ওয়াট কান্ট্রি গিতা ডাকপা বা ক্রিমি জ ওং ওয়ানে গিদিং থান থান আন্তনি অকনঙ্গো দোংনা মানগবা আন্তনি বে এন দোংনা মানগবা জ ওংরাঙ্গারা আন্তনগুনি কি নাপে মুংনা আন্তনি আনছি রাংকো সালান্তি রঙানা তাই আনছি রাংকো সালান্তি রঙ্গেন চমদি বিছংরা মাংস সান্দে রংজা বিমা বিফা ওয়ানে কি বিসা জালুগ

0: থিয়ানি ভাল জাখাল যা আর আন্ধানে আফালো সে খিসখা ও না পড়ান কথাকা আর বাসক পেটে আন্ধানে পাইখানাও খিগেন বিশাকো আফালো খিয়াতকেন বিশা যে পাইখানাও খিনা চাঙ্কু যা ওরকম আফালো খিয়াতকেন এনেদি খিয়া করে মেয়াকেন খোদালছি কোয়াকেম না পাচি খি থালাঙা খুদে বিশা চকা যে বেশি গোয়াতাই গেন সানিবা নকচি থালাঙাবা দোঙা সানিবা রামারে রামচি থালাঙাবা দোঙা নদে গোয়ারানিকে মানথাই গেন বা নাসং যে বেশি নিকে গালগেন ছিমোদে আছাকরাং দে মেঙ্গুরাং দে রেয়াঙাই গেন আর বা উয়াকো ছানছিপে আছাকরাং গাতে পে বাহা বিশারাং দে আছাকরাং মেঙ্গুরাং খালা নামনিকা গোয়ারাংকো দাংথাপে মেং জামানো বিশারাং দে জাকসুকি জেবা জাক ছাতায়া গেমকুন ছাতায়া নদে বিশারাং দে সানাগতা আলথুহা গোয়ারাংনি আসেলবা আর বা হেদা নাসং সংনি বান্ধানে আবাচি আঙ্গেন আবাচি কি আসুবা রাকাং দে মুখা ওয়াজকো দে রিংরাম চিয়নেন চিরাং দে বানবাই গেন আর নদে রিংসো জকো দে ওয়ান সাবিসিকো মানাই গেন উনিগে মনসা আনথুনি নকোনি আবাচিং আনথুনি ইসু সামজাক থারিয়া দে আউবুকসুয়া মেদিক সামদিক নাতানি চিরাংহ গালাওনি জাবোলাংহ গালাওনি আর বা আনথুনি আনথুনি সালান্থিও আছেন কি আসুবা ওয়ান আপরাং কসমসাকি গালানিও ওয়ারাঙান ব্লোয়েন গামছাত পংমা জেবাসি গালাই গেনছিমু দানছুনা নান্থা থাঙা নান্থা থাঙা না সাবিসিকুরা আবাইঙা ওয়ানি গেমেন সাবিসিরা বাতুক নাগদা মানা আর দাউরো রানছুনিক নাগদা মানগেন ডেঙ্গি ফিভারাং আনথুনি আসংরাং বাতুক রকিং হা ডেঙ্গি ফিভার দা আর বা সা ব্লং জকদে আনথুনি গমক বেনি বাকরাং না চিরাং ওয়াত নাগদা মানা আর ওয়া উংজকদে ইয়া গাঙ্গুরাং ওংঙা ইয়া সাবিসিরা আর বা ইয়া উংজকদে ফ্লাগতা নেঙা মানদে শিয়ানো সকনাগদা মানা আর সামরাং দংজা সান্নাগদা উনি ওয়েন চাম্পিং আনে নে ওয়ান নংথা লানথালে নে নংয়া ইয়ারো ইয়া গাঙ্গু স্পেশালি চিকেন গুনিয়া ডেঙ্গু ডাকপাঙ্ক জালাত কপাদে আনচুনি আনচুন পার্টি রঙ বা বার্থডে মানিয়া বিয়া কা ডাকা রঙ আনচুন প্লাস্টিক নি ডিসপোসেবল কাপ রঙ জাকা নামনিকা ওরং কো জেবা সে গালাত তাঙ্গ দন টি টি চিস খোঙানি রঙন গাঙ্গু রঙ দে চি চি গনো আর ওনন বাত্র কৃকাই গনো আনচুন না সাবি সিরাং ইনি মন ইয়া আনচুনি বইলা গালানি ওয়া গম কোন আনচুনি সাবি সিরাং কো চামপেন গতা আনচুন নাঙ্গা উনি মুস সাকি গাল যাও দে আনচুন গম সাবি সিয়ান স্কাং ও জি কো আনচুন কনা জা চুম ওয়া নাকপা সাবি সিরাং মানচুন না সুপাই গা ওরং কো নিকনা গতা মানে আর বাংলা সাবিসিরাঙানন চামপেঙানি সান দোঙাইয়া সাবি সান্নানি এটা সাবিসিরাং সামরাং দোংজানি গেমন নামাত না গেতা নেঙা উনি গেমন আন্থানথাংকো সুমসাকানিও আরো সামথানাকো সুমসাকানিয়ান গামছাত পাতকপা আরো দাউরো দাকনা নাঙ্গপা খাং দে ওয়াইয়া
1: ইয়েসুমনি বাকো আন্থানথাংকো আরো সামথানথাংকো রুংথালি রাখি আমাই নামগিনিকো মানাসমিয়ানি বিদিং মাউনাইসিম আগানি কানিকো খনানা গেতা মানা হা ইয়েসুমনি বাকো ডক্টর সাকানিয়ান সিনা রুংথালান্থালানি রামায়া ইয়াকো বাককানি রাখিয়া গানা হা আন্থাংথাংকো রুংথালি রাখিয়ানি আরো সামথাংথাংকো রুংথালি রাখিয়ানি আরো ইয়াছি নাচিনারা ইয়া আনচিং আন্থাংথাংকো রুংথালি রাখিগেন চুমলি সামথাংথাংকো বা রুংথালি রাখিগেন চুমলি আনচিংরা আনসিং বাজুকি দংগেন আরো সাকাবনাং বা আনসিং বাজুকি দংনা গদা মানগেন এন বাই ইয়েসুমনি বাকো আনচিং খনা রকনা গদা মানা হা ইয়েসুমনি বাকো ডক্টর নাইসিমাং ইয়া রুংথালান্থালি দংানি গিম বিদিংও নাইসিমাং চিংনা তালু থালা তাঙা হা ইয়ানি বি ইয়ানি গমন নাইসিমাং সাকানি কন মাথেলা আরো ইয়া প্রোগ্রাম কো খনা থমসুইং বা সাকান্তি কুবা মাথেলা
2: নাসিমাং মিস্টার দীপক সংমানি ডক্টর ক্রোজেস এন সংমা আর ডক্টর লুমিনাস জি মোমন বাক্সা আনথাংথাংকো আর সামথাংথাংকো রংথালে রাখিয়ানি নামগিনিকো মাতনানিগমন আগান গ্রকানিকো খনাংনা মাতনা হা তাও জল জল নাসিমাং না সিম্পু মোমনি গিতরংকো গাপমাতাংয়া গিতরংারা দোয়া ছামেদে ছেলবে ওসা বনবন জারি হায়দা ওয়ানসং গিতরংকো খনাংনা

0: নাবাতে নামনাম বাতকপা বিশারং বিশ্বনি বিমং রং ইংচিনা নাকাচিনা ওইগম আমাদের ফংনান সাপোর্ট কাটনা রেডি কাটনা বিশারং না জাকস্রামে স্কিও না আমার ফংনান রেডি ওং আর জিনিসও আমাদের ফিল্ম থারিং অন বাং আনচিং সাদাম বেরং ইনভলভ কাটা যে কোদে বিশ্বনা ইয়া বম্বেওনি রিবাই মং খাম কাহিনী পরামর্শ ইনভলভ উংফাই মানে স্কি রা মানা থাকে যেটা বিশ্বংবা ফিল্ম ইন্ডাস্ট্রিও মাইকে খাম কাটা নাঙা মাইকে পরং দো যেটা তাকে আর্ট ডিরেকশন ডিপার্টমেন্ট কস্টিউম ডিপার্টমেন্ট ক্যামেরা রঙ দংথং থামান স্নাপে মং বিশ্বং মাসা খাম খাফাতে মং যেটা কোদে বিশ্বংবা ফিউচারও অনথং থাঙান ডাকনা মানগেন উনিমেন অ্যাক্টর রং দে ওয়ান অডিশন রং রায় মাইকে মং দাও সানসিপে আংনা বম্বেওনি সোপা অডিশন রানা দো দে গারু খাং আছাম না অডিশন রানাকেন মানো আমাদের তাও আংসারং না ফোন কাটকেন রিবাদেন বম্বে মানুষ ইবাহ রঙ না অডিশন রানা রং আজকাল অডিশন রানা রং ইবাং দুজক রংবা সোল রং আঙাত এমন দাও সিঙ্গে এসোসিয়েশন রংবা ফিল্ম পলিসি মেঘালয় ও ফিল্ম পলিসি রং থারি সিঙ্গা ড্রাফ্ট রং কাকা সোলকো বিশারং তাদ্রুবা রং যে রান ফিল্ম থারি না স্কিং সোল কর আনা নাঙা মাইনা আনসিনি সময় সঙ্গে সঙ্গে ইবাজা মাইনা আই এন বি মিনিস্ট্রি নিগতবা ফিল্ম রং না বিলং এন দাওদে ইন্টারেস্ট ওনেঙা আর ফান্ডিং রং দোয়া নর্থ ইস্ট না স্পেশালি ওইগমেন খোয়েঙ্গা সাকান্তিয়ান যে রান ফিল্ম থারি না স্কা যে রান গোলফা নাসকা বা ফিল্ম নি পাকু খানা স্কা ওয়া মন্দে রং থাদংনি জুমং নাকানি রংকো বিয়াব তুমজা খানা সঙ্গে মানজা গারু হিলস নি বিশাসা নিম সানসিনা নংজা এনতে আমার ফাংনান অন্তদাং জুমাংকো অন্তদাং ইন্টারেস্টকো থাঙে রাখি না আর ইয়া না থাঙে রাখি আমাদের ইয়া সময় নামগপরং রিবাইগেন ওইগমেন ইয়াকোসা না বিশারং না মেবনা সিকপরং দোয়া হেল্প রং না আমাদের আমার স্কি না ফাংনান মেবা এনতে আমি সিখাঙ্গপাদে জি রঙান খানা স্কিং টাকনা স্কিং বিশং অনথং থং নি মান্না দেপেট মান্না লেবেলো রাকে খামকানানঙ্গেন ইজি ওয়ে আউট কো আমনা নংজুয়া পাংবাদা সঙ্গন ছিঙা দে আংনি সময় দে ইন্টারনেট দুংজা মামং দুংজা দারং বা গাইডেন্স দুংজা আমাদের অনথং আন রামা বুরং দকা কো রং দোয়া কো বাসি মং মাই দকে ওয়াছি রিয়ে মং অনথং দে নেভিগেট খাই মং জানো না সকং জকো নিগমন দা আলো ইন্টারনেট বা দুঙা না সার্চ কাটনা মানা দংথং দংথং ইন্টারনেট রঙ গুগল রঙ ইউটিউব রঙ সার্চ কাটনা মানা উন বাকসা নাকি জঙ্গি থাঙ মাইক গল্প রংখো না আগান আপমেঙা মাইক নাঙে না জঙ্গি থাকবা নঙ্গেন জঙ্গি থাঙা মানুষ লিভ ইন এক্সপিরিয়েন্স দোকান নঙ্গেন যে কোদে নাকি গিসক্রা আনি রং মেমরিস রং না নক ছনগবা নক টেকছে দোনবা নক প্লে গল্প বাকনা নঙ্গেন দাও ফোন খালসম সিমে ফোন নো নিয়ে দোয়া দে মামু সরমান লিভ ইন এক্সপিরিয়েন্স উংজা বিশারং দে উনিগমন বিশারং আগে ফোন খালনাবে গো আউট এক্সপিরিয়েন্স লাইফ জঙ্গি তাঙাকো নামে এক্সপিরিয়েন্স কাবো গল্প রং খাবো দংথং দংথং তাকবো এক্সপিরিয়েন্স মানবো যে তাকো দে জিনিস হলো না ফিল্ম থাকি না রেডিও অন গল্প সেনা আবাচিং অন স্ক্রিপ্ট সেনা আবাচিং অন নাকি এক্সপিরিয়েন্স নামখো নামগপ গল্প রঙ সেটনা মানগেন নাকি গিসক্রা নিয়ে নাকি মেমরিস নামখো নামগপ গল্প রঙ সেটনা মানগেন
1: থেল বিজুক না থাঙ্গন স্টোরি টেলার আর্ট ফিল্ম নি ডিরেক্টর নাকি গিসক নি ছমুগমন গল্প রংখো না বিমং ফ্লাটে মে সকা মো আর দাকা সুকাতে আচাত মংসং মঙ্গা মাতানি না চিঙা নাকো মথেলা আরো নাকনা নামাজ কানি খোনা মুখাংছিব নাকনা ইসোল জিহবা নাকি ফ্লাক তাকানি রঙো নাকি জাকুদে আনি রঙো ফ্লাক খাম রঙো নাকনা সক কানি খো ও নাম খুচি না নাকি গামছাত বেগব সময় ছুনা চখল হানি না আর ছুনি প্রোগ্রাম নারে বাই নাকি নুবই গামছাত বেই গুমানী রংখো নাকি খাম রংখো নাকি স্ট্রাগল খাঁনি রংখো নাকি সক আনি রংখো ইয়ানো ছুনি খাতুম সেব সকানি না নাকি আগান থালাতেবনানী না আর খুফাতিয়ানি রং না নাকো আকাশবাণী থুরানি ফালো আঙা মথেলা আর নাকনা মখাং ছিনা মাস কানিখো ও নাতা মথেলা
0: মথেলা
2: রেপচার ফিল্ম অবার্ড মানগপা ডোমিনিক ইং এম সংমাকো ইন্টারভিউ আনি নাসিমা খনং মাতাহা আকাশবাণী বিসি সসকু গাপা নি মানে বাকো আন্দকে আং এক্সপিরিয়েন্স আগরাতনাসকিং আকাশবাণী বা রেডিও আনসিনী জঙ্গি থানানী নামগপা বাকো মাইনায়ন মংসা জাতনি ডাকপেওয়াল রংবেওয়াল রংখো রেকর্ড খায় দোনা আর পঙ্গে দোনা আর ফ্লাক পিয়াপ রঙনা আলথুয়েন সকাতনা আর খনাতনা